0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World Radio Japan Tokyo。
2: শুনছেন NHK World Japan Bangla Radio Service। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। বন্ধুদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ সুস্বাদু জাপানি রান্না ধারাবাহিকের একটি পর্ব পুনঃপ্রচার করা হবে। শুনবেন কিছু শ্রোতা মতামত। বন্ধুরা, পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকুন। আসর পরিবেশনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: প্রথমে সুস্বাদু জাপানি রান্না। আজকের পর্বে আমরা শিখব মুরগির মাংসের পদ চিকেন নাম্বান কিভাবে তৈরি করতে হয়। এই খাবারটির উৎপত্তিস্থল হচ্ছে কিউশু অঞ্চলের মিয়াজাকি জেলা। এই পর্বটি প্রথম সম্প্রচার করা হয়েছিল 2014 সালের 24 অক্টোবর। উপস্থাপন করেছেন কামরুল ইসলাম এবং তনুশ্রী বিশ্বাস।
1: শ্রোতা বন্ধু, রান্নার অনুষ্ঠানে স্বাগতম। আজ আমরা তৈরি করব চিকেন নাম্বান। এই পদে ভাজা মুরগির মাংস মিষ্টি একটি সসে ডুবিয়ে নিয়ে টার্টার সস সহযোগে পরিবেশন করা হয়।
2: বরাবর যেমন থাকেন আজও, তেমনি আমাদের মধ্যে আছেন জাপানি ঘর রান্নায় বিশেষজ্ঞ এবং শিক্ষিকা আকিকো ওয়াতানাবে।
3: কোনিচিওয়া, ওয়াতানাবে আকিকো দেস। 今日ご紹介するチキン南蛮はもともとは日本
1: の সবাই কেমন আছেন, আমি আকিকো ওয়াতানাবে। আজ আমরা চিকেন নাম্বান তৈরি করব। এই পদটি মূলত এসেছে দক্ষিণ পশ্চিম জাপানের মিয়াজাকি জেলা থেকে। তারপর থেকে এই পদটি সারা জাপানে জনপ্রিয় হয়েছে। সত্যিকার অর্থে একটি সুস্বাদু পদ তৈরি করতে চাইলে সদ্য ভাজা মুরগির মাংস টার্টার সসের সাথে পরিবেশন করা যেতে পারে। লাঞ্চ বক্সের জন্য এটি একটি আদর্শ পদ। তাহলে চলুন রান্না শুরু করি।
2: চলুন চারজনের জন্য যথেষ্ট পরিমাণে মুরগির মাংস পরিবেশন করার মতো উপকরণের কথা আপনাদের বলে দিচ্ছি।
1: আপনাদের লাগবে মুরগির রানের মাংস 400 গ্রাম এবং 2টি ডিম। ডিপিং সসের জন্য আপনাদের প্রয়োজন পড়বে 3 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ ভিনেগার এবং 1.5 টেবিল চামচ চিনি। আর টার্টার সসের জন্য লাগবে 100 মিলিলিটার মেয়োনেজ, 1টি সেদ্ধ করা ডিম এবং 40 গ্রাম পেঁয়াজ।
2: এছাড়াও মুরগির মাংসের পাশে সাজিয়ে পরিবেশন করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে কিছু লেটুস, শসা এবং টমেটোর। ডুবো তেলে ভাজার জন্য আরও লাগবে সামান্য লবণ, গোলমরিচের গুঁড়ো, ময়দা এবং পর্যাপ্ত পরিমাণ উদ্ভিদজাত তেল।
1: প্রথমে আমরা টার্টার সস তৈরি করব। সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নিন এবং এটিকে প্রায় 5 মিলিমিটার আকারে সূক্ষ্ম করে কেটে নিন। টুকরো করে কাটা ডিম একটি পাত্রে রাখুন।
2: এছাড়াও সূক্ষ্ম কুচি করে পেঁয়াজ কেটে নিন এবং ডিমের পাত্রে রাখুন।
1: এরপর 100 মিলিলিটার মেয়োনেজ যোগ করুন এবং ভালোভাবে মেশান। টার্টার সস এখন তৈরি।
2: এরপর আমরা মুরগির মাংস কাটব। একটি কাটিং বোর্ডের উপরে মুরগির মাংসের চামড়া লাগানো দিকটা নিচের দিকে করে রাখুন। মাংসের পুরো অংশে ছুরির ফলা কাত করে ঢুকিয়ে কাটুন, যাতে করে মুরগির মাংস সব জায়গায় সমানভাবে প্রায় 1 সেন্টিমিটারের মতো পুরু হয়।
3: そしてもも肉は下の方がとても筋があって白い筋があると反ってしまうので。
1: モルギーランエマンシェアネシャダロンエシラタケ。エシャダオンショケテフェラディケビシェシケアルラグベン。エシャダオンショテケギレバジャシャモエマンシェラカーナストヘジテパレ。シャダオンショケテフェレデアジョナチュリッファラープラントベブハコルン。
2: এবার একবারে মুখে দিয়ে খাওয়া যায় এমন আকারে 4 থেকে 5 সেন্টিমিটার চারকোনার টুকরো করে মুরগির মাংস কেটে নিন। টুকরো করা সব মুরগির মাংস কাটিং বোর্ডের উপরে রাখুন এবং সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়ো টুকরোগুলোর উপর ছড়িয়ে দিন।
1: এরপর মুরগির মাংসের ওপরের দেয়ার আবরণ তৈরি করব। একটি পাত্রে 2টি ডিম ভেঙে ফেটে নিন।
2: অন্য একটি পাত্রে সামান্য ময়দা রাখুন।
1: এবারে আমরা মুরগির মাংস ভেজে নেব। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে উদ্ভিদজাত তেল ঢালুন, যেন তেল 3 সেন্টিমিটার পর্যন্ত উপরে উঠে আসে। ফ্রাই প্যান চুলোয় বসিয়ে জ্বাল দিন।
2: তেল 160 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করুন। আপনাদের হাতের কাছে যদি তেলের তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার না থাকে, তাহলে একজোড়া রান্নার চপস্টিক দিয়ে তেল ভালো করে নেড়ে নিয়েও আপনারা তাপমাত্রা পরীক্ষা করে নিতে পারেন।
1: যখন আপনারা তেলের মধ্যে নাড়া দেবেন তখন যদি ছোট ছোট অনেক বুদবুদ চপস্টিক থেকে উপরে উঠে আসে তাহলে বুঝতে হবে তেল সঠিক তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত হয়েছে।
2: তেল সঠিক তাপমাত্রায় গরম হওয়ার পরে আমরা মুরগির মাংসের উপরে আবরণ দেব। মুরগির মাংসের উপরে ময়দার আবরণ দিন, এক একবারে এক এক টুকরো করে মুরগির মাংস নিয়ে তার উপরে আবরণ দিন। তবে খেয়াল রাখবেন প্রতিটি টুকরোয় যেন ভালোভাবে ময়দার আবরণ পড়ে। দুই হাত ব্যবহার করে অতিরিক্ত ময়দা ঝেড়ে ফেলুন।
1: যদি খুব বেশি ময়দা লেগে যায় তাহলে ময়দা এবং ফেটানো ডিম উভয়ই ঝরে পড়ে যেতে পারে। খেয়াল রাখবেন মুরগির মাংসের টুকরোগুলোর উপরে যেন হালকা করে ময়দার আবরণ দেয়া হয়।
2: এরপর ময়দার আবরণ দেওয়া মুরগির মাংস ফেটানো ডিমের মধ্যে ডুবিয়ে দিন। এক একবারে এক এক টুকরো করে মুরগির মাংস যোগ করুন। খেয়াল রাখবেন মাংসের উপরে যেন ভালোভাবে ডিমের আবরণ পড়ে।
1: প্রতিটি টুকরোয় ডিমের আবরণ পড়ার সাথে সাথে একটি একটি করে ফ্রাই প্যানের তেলের মধ্যে ছেড়ে দিন। আপনারা সবগুলো টুকরো একসঙ্গে ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিতে পারেন।
2: মুরগির মাংস প্রায় 3-4 মিনিট ধরে ফ্রাই করে নিন। ঘড়ি দেখে সময় ঠিক করে নিন কিংবা রান্নাঘরে ব্যবহার করা টাইমার ব্যবহার করুন।
1: ফ্রাই প্যানের মধ্যে প্রথম 1 মিনিট মুরগির মাংস নাড়ার কোনো দরকার নেই, তাহলে আবরণ খুলে চলে আসতে পারে।
2: প্রথম মিনিটের পরে মুরগির মাংস ভাজতে থাকুন, মাঝে মাঝে উল্টে দিন।
1: মুরগির মাংস ভাজা হতে হতে আমরা ডিপিং সস তৈরি করে নিতে পারি।
2: 3 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ ভিনেগার এবং 1.5 টেবিল চামচ চিনি একসাথে একটি পাত্রে ভালোভাবে মিশিয়ে

0: ভাজা হওয়ার সাথে সাথে মুরগির মাংস তেলের উপরের দিকে ভেসে উঠতে থাকবে, আর এটি হচ্ছে ভাজা যে হয়েছে তার লক্ষণ। এরপর আরো 30 সেকেন্ড মুরগির মাংস ভেজে নিন, যেন উপরিভাগ মচমচে হয়।
1: মুরগির মাংস নামিয়ে নেওয়ার ঠিক আগে আগে তেলের তাপমাত্রা বাড়িয়ে 170 ডিগ্রি করে নিন। তাহলে তেলের ভেতর থেকে মুরগির মাংস তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে মাংসের উপরিভাগের তেল ফ্রাই প্যানের মধ্যে ঝরে পড়বে।
0: ভাজা মুরগির মাংস ফ্রাই প্যান থেকে তুলে নিয়ে একটি তারজালির উপরে রাখুন। তারপর ডিপিং সসের পাত্রের মধ্যে মুরগির মাংসের টুকরোগুলো 1-2 মিনিট রাখুন। টুকরোগুলো উল্টে দিন, যেন উল্টো পাশেও সসের আবরণ পড়ে। তারপর মুরগির মাংস 4টি প্লেটে সাজিয়ে দিন।
1: এখন আমরা কাঁচা সবজি তৈরি করব, যেগুলো মুরগির মাংসের সঙ্গে পরিবেশন করা হবে। লেটুস ধুয়ে নিন এবং একবারে খাওয়া যায় এমন আকারে টুকরো করে ছিঁড়ে নিন।
0: শশা যতটা সম্ভব পাতলা করে টুকরো করে নিন। পাতলা গোল গোল করে কাটার সময় একটু কৌণিকভাবে ছুরি ধরে বাঁকা করে কাটুন, যাতে করে টুকরোগুলো 5 সেন্টিমিটার লম্বা হয়।
1: টমেটো কাটার সময় মাঝখানের বোটার শক্ত অংশ ফেলে দিন এবং তরমুজের ফালির মতো 8 টুকরো করে নিন।
0: প্রতিটি প্লেটে মুরগির মাংসের পাশে সামান্য লেটুস রাখুন, তারপর কাঁটা শসা এবং টমেটো রাখুন। সবশেষে একপাশে খানিকটা টার্টার সস দিন।
1: পরিবেশন করার জন্য চিকেন নামবান এখন তৈরি।
2: 今日は চিকেন নামবানの作り方を ご紹介しました。 চিকেন নামবানは
0: আজ আমরা শিখেছি কিভাবে চিকেন নামবান তৈরি করতে হয়। জাপানে এই পদটি সাধারণত ভাতের সাথে খাওয়া হয়, তবে এই মুরগির মাংস স্যান্ডউইচের মধ্যেও খেতে বেশ ভালো লাগে। আমরা আশা করব এই পদটি আপনারা আপনাদের হাতের কাছের যে কোনো উপকরণ ব্যবহার করে তৈরি করে দেখবেন।
1: শ্রোতা বন্ধু, চলুন রান্নার উপকরণ ও প্রণালী আরও একবার আপনাদের জানিয়ে দিই। 4 জনের জন্য পর্যাপ্ত পরিমাণে এই পদটি তৈরির জন্য আপনাদের লাগবে মুরগির রানের মাংস 400 গ্রাম এবং 2টো ডিম। ডিপিং সসের জন্য আপনাদের লাগবে 3 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ ভিনেগার এবং 1.5 টেবিল চামচ।
0: টার্টার সসের জন্য আপনাদের প্রয়োজন পড়বে 100 মিলিলিটার মেয়োনেজ, 1টি সেদ্ধ ডিম এবং 40 গ্রাম পেঁয়াজের। এছাড়াও মুরগির মাংসের পাশে সাজিয়ে দেওয়ার জন্য আপনাদের লাগবে খানিকটা লেটুস, শসা এবং টমেটো।
1: এসব উপকরণ ছাড়াও আপনাদের আরও লাগবে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়ো, ময়দা এবং ডুবো তেলে মুরগির মাংস ভাজার জন্য খানিকটা উদ্ভিদজাত তেল। চলুন রান্নার নিয়মটা আরেকবার আমরা শুনে নিই।
0: প্রথমে টার্টার সস তৈরি করার জন্য সেদ্ধ করা ডিমটি 5 মিলিমিটার আকারের 4 কোণার টুকরো করে কেটে নিন এবং সূক্ষ্ম করে পেঁয়াজ কুচিয়ে নিন। উভয় উপকরণই একটি পাত্রে রাখুন এবং তারপর এর মধ্যে মেয়োনেজ মিশিয়ে নিন। মুরগির মাংসের ক্ষেত্রে প্রায় 1 সেন্টিমিটার আকারের সমান পুরুত্বের করে মাংস ছড়িয়ে দেওয়ার জন্য মাংসের টুকরোকে কেটে নিন। তারপর 4-5 সেন্টিমিটার আকারের করে 4 কোণা টুকরো করে নিন। মুরগির মাংসের টুকরোর ওপরে সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন।
1: একটি পাত্রে 2টো ডিম ভেঙে ফেটে নিন। এর মধ্যে সয়া সস, ভিনেগার এবং চিনি যোগ করুন ডিপিং সস তৈরি করার জন্য। তারপর একটি প্লেটে ঢেলে রাখুন। একটি ফ্রাই প্যানে উদ্ভিদজাত তেল ঢালুন এবং 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করুন।
0: মুরগির মাংসের টুকরোগুলোর উপরে ময়দার আবরণ দিন এবং ঝেড়ে অতিরিক্ত ময়দা ফেলে দিন। এরপর এর উপরে ফেটানো ডিমের আবরণ দিন, তবে 1-1টি টুকরোয় 1-1বারে ডিমের আবরণ দিন এবং সরাসরি ফ্রাই প্যানের গরম তেলের মধ্যে ছেড়ে দিন। মুরগির মাংস 3-4 মিনিট ধরে ভাজুন, মাঝে মাঝে টুকরোগুলো উল্টে দিন। মাংসের টুকরো তেলের উপরে ভেসে উঠলে তেলের তাপমাত্রা 170 ডিগ্রি পর্যন্ত বাড়িয়ে দিন। মুরগির মাংস ফ্রাই প্যান থেকে তুলে নিন এবং একটি তারজালির উপরে রাখুন। তারপর মুরগির মাংস ডিপিং সসের মধ্যে 1-2 মিনিট রেখে দিন।
1: 1-1টি প্লেটে মুরগির মাংস কাটা লেটুস, শসা ও টমেটোর সঙ্গে সাজিয়ে দিন এবং একপাশে খানিকটা টার্টার সস দিয়ে দিন।
0: আমরা রান্নার টুকিটাকি অংশে চলে এসেছি। আজ আমরা চিকেন নামবান এবং জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মিয়াজাকি জেলা নিয়ে আলোচনা করব।
1: আচ্ছা দিদি, আজকের এই রান্নার পদ এবং এই জেলার মধ্যে সম্পর্ক কি?
0: ধরে নেওয়া হয় যে এই মিয়াজাকি জেলাতে চিকেন নামবানের উৎপত্তি। পশ্চিমা ধাঁচের খাবার পরিবেশন করা মিয়াজাকির একটি রেস্টুরেন্টে এই পদটি প্রথম দেখতে পাওয়া যায় বলেই সবাই মনে করেন, আর এখান থেকে পদটি সারা জাপানে ছড়িয়ে পড়ে। আজকাল এমনকি কেবল এই চিকেন নামবান পরিবেশন করা রেস্টুরেন্ট রয়েছে। এছাড়াও এই ভাজা মুরগির মাংসের সাথে সংশ্লিষ্ট অনেক পদ রয়েছে, যেমন রাইস বল, কারি এবং এমনকি চিকেন নামবান স্বাদের আলুর চিপস রয়েছে। মিয়াজাকি জেলায় ঘরে ঘরে প্রায় এই পদটি তৈরি করা হয়।
1: আচ্ছা, তাহলে ধরে নেওয়া যায় যে এই বিশেষ জেলার লোকজনের মুরগির মাংসের প্রতি বেশ আসক্তি রয়েছে, কি বলেন?
0: হ্যাঁ, তা বলতে পারেন। মিয়াজাকি জেলাতে রয়েছে প্রচুর মুরগির মাংসের পদ এবং এমনকি কাঁচা মুরগির মাংস পাতলা স্লাইস আকারে পরিবেশন করা পদটিও বেশ জনপ্রিয়।
1: তাই নাকি? তো মিয়াজাকি জেলার লোকজন কেন এত মুরগির মাংস পছন্দ করেন?
0: জাপানের মধ্যে এই জেলায় রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক মুরগির খামার। এখানকার মৃদুমন্দ আবহাওয়া মুরগির খামারের জন্য আদর্শ। অতীতে অনেকেই নিজেদের বাড়িতেই মুরগি পুষতেন, তখন মুরগির মাংস বিশেষ খাবার হিসেবে পরিবেশন করা হতো।
1: মিয়াজাকি জেলায় এত বেশি মুরগির খামার রয়েছে বলে এটাই স্বাভাবিক যে এখানকার লোকজন মুরগির মাংস পছন্দ করবেন।

0: শুনছিলেন সুস্বাদু জাপানি রান্নার অনুষ্ঠান। আজ আমরা চিকেন নামবান তৈরি করা শিখেছি। আশা করছি আগামী অনুষ্ঠানেও আপনারা সাথে থাকবেন।
1: এতক্ষণ পুনঃপ্রচার করা হলো সুস্বাদু জাপানি রান্না অনুষ্ঠানের একটি পর্ব।
2: এবারে শ্রোতা মতামত। 5 জুলাইয়ের রবিবাসরীয় আসরে চিঠি ও ফেসবুক কমেন্ট সহ অন্যান্য বিষয়ের পাশাপাশি ছিল জাপানের নক্ষত্র উৎসব বা তানাবাতা উৎসব নিয়ে একটি আলোচনা। পর্বটি ভালো লাগার কথা দেখতে পাচ্ছি নদিয়ার কুমার শঙ্কর অধিকারী এবং নওগাঁর আলী আহমেদ আরিফের মন্তব্যে।
1: এরপর চিঠি ও ফেসবুক কমেন্ট দিয়ে সাজানো 12 জুলাইয়ের আসরে ছিল বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ারের স্মৃতিতে একটি শ্রদ্ধাঞ্জলিও। আসরটি ভালো লাগার কথা জানিয়েছেন ঝিনাইদহের সবিতা আলী বিশ্বাস এবং নওগাঁর আলী আহমেদ আরিফ। আকবর হায়দার কিরণ লিখেছেন, পরম শ্রদ্ধেয় মুস্তফা মনোয়ারের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি এবং এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা সার্ভিসকে দেওয়া তার সাক্ষাৎকারের অংশবিশেষ শুনে খুব ভালো লাগল। শ্রোতা মতামতের পর্বে প্রখ্যাত সাহিত্যিক শঙ্করকে নিয়ে আমার লেখা চিঠি পড়ে শোনানো হলো। এটা আমার জন্যে অনেক বড় পাওয়া।
2: মতামতের জন্য বন্ধুদের অশেষ ধন্যবাদ জানাই। আশা করি আজকের আসর নিয়েও লিখবেন। এবারে আমাদের ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা ভিডিও ক্লিপ নিয়ে কমেন্ট পড়ে শোনাব। 2024 সালে একটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মধ্য জাপানের ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের একটি বিমানবন্দরকে বিশ্ববিখ্যাত পোকেমন চরিত্রগুলোর মাধ্যমে নতুন রূপে তুলে ধরা হয়েছে। আশা করা হচ্ছে এই উদ্যোগ অঞ্চলটির পুনরুদ্ধার ও পুনর্গঠন প্রক্রিয়াকে গতিশীল করায় সাহায্য করবে। বিমানবন্দরটির নতুন সাজ নিয়ে 9 জুলাইয়ের একটি ক্লিপ ভালো লাগার কথা জানিয়েছেন নওগাঁর আলী আহমেদ আরিফ। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, এই উদ্যোগে নতুনত্ব এবং অভিনবত্ব রয়েছে। শঙ্কর হালদার লিখেছেন, জাপানিদের এমন ভাবনার তারিফ করতেই হবে।
1: আগস্টের মাঝামাঝি জাপানের ওবন উৎসবের প্রস্তুতিতে মধ্যাঞ্চলীয় গিফু জেলায় হাতে তৈরি ঐতিহ্যবাহী লণ্ঠন বানানোর কাজ নিয়ে 15 জুলাইয়ের ভিডিও ক্লিপ দেখে অ্যাডভোকেট উত্তম মহাজন মন্তব্য করেছেন, ওবন উৎসবের জন্য হাতে তৈরি লণ্ঠন দেখে চোখ জুড়িয়ে গেল।
2: হ্যাঁ, সত্যি বলতে কি, ভিডিও ক্লিপটি দেখে আমারও একই অনুভূতি হয়েছিল।
1: ঠিকই বলেছেন দিদি,
2: সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতো মনোরম নকশার লণ্ঠন।
1: ঠিক বলেছেন। এবারে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা ভিডিও ক্লিপের সাথে বন্ধুদের পরিচয় করিয়ে দিচ্ছি। 31 আগস্ট পোস্ট করা খুবই দৃষ্টিনন্দন একটি ভিডিও ক্লিপের শিরোনাম হচ্ছে, 18,000 আতশবাজিতে উজ্জ্বল উত্তরাঞ্চলীয় জাপানের রাতের শহুরে আকাশ। উত্তরাঞ্চলীয় জাপানের আকিতা জেলার দাইসেন শহরে 29 আগস্ট 98তম ওমাগারি আতশবাজি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, এটি আতশবাজির বৃহত্তম প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম।
2: হ্যাঁ, হাজার হাজার আতশবাজির আলোয় আলোকিত রাতের আকাশের অপূর্ব দৃশ্যের ক্লিপ এটি, অসাধারণ নৈপুণ্যের এক দৃষ্টান্ত। নেপথ্য সঙ্গীতের তালে তালে ঝাঁকে ঝাঁকে আতশবাজি আকাশে উড়ে গিয়ে নানান আকৃতিতে ঝরে পড়ছে ফুলঝুরির মতো। এই দৃশ্য থেকে এক মুহূর্তের জন্যও চোখ সরানো যায় না। বন্ধুরা অবশ্যই দেখুন, এই ক্লিপ আমাদের ওয়েবসাইটেই রয়েছে। এদিকে কথায় কথায় আসরের শেষ দিকে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে বন্ধুদের জানাই, সোমবার 12ই অক্টোবর স্পোর্টস নহি বা ক্রীড়া দিবস উপলক্ষে জাপানে জাতীয় ছুটির দিন। মূলত 1964 সালে আয়োজিত প্রথম টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিককে স্মরণীয় করে রাখার জন্য চিহ্নিত এই দিনটি উদযাপনের অন্যান্য উদ্দেশ্য হল খেলাধুলা উপভোগ করতে এবং একটি সুস্থ ও সক্রিয় সমাজ গঠনে লোকজনকে উৎসাহিত করা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কথামালা নিয়ে আমরা আবার ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: সায়োনারা।

0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World。
2: শুনছেন NHK World Japan Bangla Radio Service। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 13ই অক্টোবর মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, উত্তর কোরিয়া সোমবার সকালে অন্তত 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

কৈয়ারী বলেছেন, ধারণা করা হচ্ছে দ্বিতীয়টি সকাল 9টা 36 মিনিটের দিকে উৎক্ষেপণের পর সর্বোচ্চ প্রায় 70 কিলোমিটার উচ্চতায় পৌঁছায় এবং 910 কিলোমিটারও বেশি পথ পাড়ি দিয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি অনিয়মিত গতিপথে উড়ে যাওয়ার সম্ভাবনা সহ বিষয়টি জাপান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশ্লেষণ করে দেখছে। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের ভূখণ্ড বা দেশটির একান্ত অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করেছে কিনা তা নিশ্চিত করা যায়নি। বিমান বা জাহাজের কোনো ক্ষয়ক্ষতির খবরও নিশ্চিত করা যায়নি বলে তিনি আরও উল্লেখ করেন। কৈয়ারি বলেছেন, উপর্যুপরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সহ উত্তর কোরিয়ার ধারাবাহিক কর্মকাণ্ড জাপান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। তিনি বলেন, এগুলো জাপানের নাগরিকদের নিরাপত্তার জন্য একটি গুরুতর বিষয়। তিনি ব্যাখ্যা করেছেন যে জাপান চীনের বেইজিংয়ে অবস্থিত তার দূতাবাসের মাধ্যমে উত্তর কোরিয়ার কাছে প্রতিবাদ দাখিল করেছে এবং দেশটির সর্বশেষ পদক্ষেপের নিন্দা করেছে। সৌদি আরবের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে 2 দিনের মধ্যে দ্বিতীয় হামলায় 1 জন নিহত ও 11 জন আহত হয়েছেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। রবিবারের এই হামলাটি আগের দিন একই বিমানবন্দরে হওয়া অন্য একটি হামলার পর চালানো হলো, যে ঘটনায় কর্তৃপক্ষ জানিয়েছে যে 12 জন নিহত এবং 300 জনেরও বেশি আহত হন। হুতিরা রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের বিমান হামলার প্রতিশোধ হিসেবে তারা রিয়াদের বিমানবন্দরে হামলা চালিয়েছে। হুতিরা জানিয়েছে, তারা সৌদি আরবের আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রমালিকানাধীন একটি তেল কোম্পানির স্থাপনা লক্ষ্য করেও হামলা চালিয়েছে। পবিত্র নগরী মক্কা ও মদিনার বিমানবন্দর এবং আকাশসীমা বাদে সৌদি আরবের অন্যান্য অঞ্চলের ফ্লাইটগুলো নিরাপদ নয় বলে তারা সতর্ক করে দিয়েছে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। ট্রাম্প রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অবিলম্বে কার্যকর, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে একটি জ্বালানি যুদ্ধবিরতি ঘোষণা করা হল। উভয় পক্ষই সম্মত হয়েছে, কেউ এটি অমান্য করবেন না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন গণমাধ্যমকে বলেছেন যে এই ঘোষণাটি তার কাছে সম্পূর্ণ নতুন একটি খবর ছিল। রবিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো থেকে বিরত থাকতে প্রস্তুত ইউক্রেন, এবং আমরা রাশিয়ার কাছ থেকেও একই প্রস্তুতির প্রত্যাশা করি। তিনি বলেন, জ্বালানি যুদ্ধবিরতি বাস্তবে পরিণত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। জেলেনস্কি আরও বলেন যে দুর্ভাগ্যবশত সারাদিন ধরে ইউক্রেনের আকাশ রুশ ড্রোনে ছেয়ে গেছে এবং খার্কিভে জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালানো হয়েছে। রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা চালানো হলে ডিজেলে মারাত্মক ঘাটতি দেখা দেবে উল্লেখ করে ইউক্রেনের প্রতি এ ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আসছেন ট্রাম্প। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরুর এক বছর পরেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমে খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন এবং রবিবার ইসরায়েলি গুলিতে এক গর্ভবতী নারীসহ অপর আটজন আহত হয়েছেন। দুই বছর ধরে চলা লড়াইয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটি শান্তি পরিকল্পনার আওতায় গত বছর 10ই অক্টোবর একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয়। তবে হামাস চুক্তি লঙ্ঘন করে নিজেদের সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছে বলে দাবি জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী মাঝে মাঝেই হামলা চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকার স্বাস্থ্য কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে যে গত 24 ঘন্টায় 7 জন নিহত হন, ফলে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,488 জনে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে 450 জনেরও বেশি নারী ও শিশু।

0: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনেছে, তবে এখনও নিরাপত্তা বা পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করতে পারেনি। তিনি শান্তি পরিকল্পনায় অগ্রগতি সাধনের জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে হামাসকে নিরস্ত্র করা এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। তবে এই পদক্ষেপগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়ে গেছে, যার ফলে অগ্রগতির পূর্বাভাস দেওয়া কঠিন। নেপালে আরও একটি ভয়াবহ আকস্মিক বন্যায় পাঁচজন নিখোঁজ হয়েছেন। নেপালের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে। সেনাবাহিনী জানিয়েছে, ভূমিধসের ফলে মাটি ও বালি জমে একটি নদী অবরুদ্ধ করার পর রবিবার গোর্খা জেলার কেন্দ্রীয় অংশে কাদাধসের ঘটনা ঘটেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের ফুটেজে দেখা গেছে, বাহার বেষ্টিত একটি উপত্যকার মধ্য দিয়ে ঘোলা নদীর জল প্রবল বেগে বয়ে যাচ্ছে, যার ফলে নিকটবর্তী বাসিন্দারা উঁচু স্থানে সরে যেতে বাধ্য হচ্ছেন। নেপালি কর্তৃপক্ষ নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানায়, প্রায় 40টি বাড়ি ও বেশ কয়েকটি সেতু ভেসে গেছে এবং একটি জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনারা এ পর্যন্ত 40 জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে।
1: এনএসকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: কনিচুয়া, এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস।
1: আর আমি হিরক খান। আসুন একসঙ্গে ঘুরে আসি জাপানি শেখার আনন্দময় ভুবন থেকে।
0: আজ 33তম পাঠে আমরা শিখব কোনো কিছুর জন্য কতটা সময় লাগবে তা জাপানিতে জিজ্ঞেস করার উপায়।
1: কাইতো আর তার বন্ধু মায়ে পৌঁছেছে মিয়ে জেলায় অবস্থিত নিনজা মিউজিয়ামে। শুরিকেন ছুড়ে মারার অভিজ্ঞতা লাভের জন্য তারা লাইনে দাঁড়ালো। শুরিকেন হলো নিনজাদের ব্যবহৃত ক্ষুদ্র একটি অস্ত্র। সাধারণত এটি ইস্পাতের ধারালো ফলাযুক্ত তারকাকৃতির ছুরির মতো হয়ে থাকে।
0: সবার আগে চলুন শুনি 33তম পাঠের স্কিট।
2: দোনোকুরাই মাচমাসু কা?
3: 15 分くらいです。
2: わかりました。
4: すごい、本物の手裏剣だ。
3: あの的に投げてください。
4: えい。ああ、落ちちゃった。
0: এবার সংলাপগুলোর অর্থ জানা যাক।
1: মাইক সেখানে কর্মীর কাছে জানতে চাইল লাইন ধরে শুরিকেন ছুড়ে মারার আগে কতক্ষণ অপেক্ষা করতে হবে।
2: দোনোকুরাই মাচমাসু কা?
0: কতক্ষণ অপেক্ষা করতে হবে?
1: কর্মী উত্তর দিলেন,
3: 15 ফুন কুরাই দেসু,
0: 15 মিনিটের মতো।
1: মাইক বলে,
2: ওয়াকারিমাসুতা,
0: ঠিক আছে।
1: অপেক্ষার পর তাদের পালা এলো। প্রথমবারের মতো হাতের নাগালে শুরিকেন পেয়ে শিহরিত কাইতো।
4: সুগোই, হোম্মোনো নো শুরিকেন দা।
0: দারুন, এ তো দেখছি সত্যিকারের শুরিকেন।
1: কি করতে হবে তা দুজনকে বুঝিয়ে দিয়ে কর্মী বললেন,
3: আনোমাতোনি নাগেতে কুদাসাই,
0: ওই টার্গেট বা লক্ষ্য বরাবর ছুড়ে মারুন।
1: মাইক তার শুরিকেন ছুড়ল।
4: এই
0: এই ছুড়ে দিলাম। পড়ে গেল।
1: কয়েক মিটার দূরে থাকা লক্ষ্য ভেদ করে শুরিকেন মারতে পারা মাইকের প্রত্যাশার চেয়েও কঠিন ছিল। তার ছুড়ে মারা শুরিকেন লক্ষ্যে পৌঁছতে পারেনি, মাটিতে পড়ে গেছে।
0: আজকের মূল বাক্য হল কতক্ষণ অপেক্ষা করতে হয় বা হবে।
2: দোনোকুরাই মাচমাসু কা?
0: এই কথাটি দিয়ে জিজ্ঞেস করতে পারবেন কোনো কাজ করতে গিয়ে কতক্ষণ অপেক্ষা করতে হতে পারে। বাক্যটির অর্থ খেয়াল করুন।
5: দোনোকুরাই,
0: এই প্রশ্নবাচক কথাটির মানে হল কতক্ষণ বা কতটা সময়। আর
5: মাচমাসু কা
0: কথাটির মধ্যে আছে অপেক্ষা করা বা
5: মাচু
0: ক্রিয়াপদের মাস রূপ
5: মাচিমাস,
0: এবং তারপরে আছে পার্টিকেল কা, যেটি বাক্যের শেষে জুড়ে দিলে বাক্যটি প্রশ্ন হয়ে যায়। তাহলে পুরো কথাটির আক্ষরিক অর্থ কতক্ষণ অপেক্ষা করব, তবে এই স্কিটের প্রেক্ষিত অনুযায়ী বলতে পারি কতক্ষণ অপেক্ষা করতে হবে বা কতক্ষণ লাগবে। আজকের পয়েন্ট হলো কতক্ষণ লাগবে তা জিজ্ঞেস করা। এক্ষেত্রে ব্যবহার করুন প্রশ্নবাচক শব্দ
5: দোনোকুরাই,
0: যার অর্থ কতটা সময়, দূরত্ব বা পরিমাণ।
1: কাজেই কতটা সময় অপেক্ষা করতে হবে জানতে চাইলে অপেক্ষা করা অর্থাৎ মাতসু ক্রিয়াপদ ব্যবহার করে বলতে হবে দোনোকুরাই মাচিমাসু কা। বন্ধুরা এবার শুনে শুনে বলুন।
5: মাচিমাসু কা? দোনোকুরাই মাচিমাসু কা?
0: এবার অপেক্ষা নিয়ে একটি নমুনা সংলাপ। এক ব্যক্তি ট্যাক্সিতে করে এয়ারপোর্ট যাচ্ছেন। রাস্তায় ভীষণ জ্যাম। তিনি চালককে জিজ্ঞেস করলেন,
6: সুমিমাসে, আতো দোনোকুরাই কাকারিমাসু কা? 20 ফুন কুরাই দেসু।
0: অর্থটাও জেনে নিই এবার।
6: সুমিমাসে, আতো দোনোকুরাই কাকারিমাসু কা?
1: মাফ করবেন, আরো কতটা সময় লাগবে?
5: সুমিমাসেন,
0: এর অর্থ তো আমরা আগেই জেনেছি, দৃষ্টি আকর্ষণের জন্য এটি বলা হয়। এরপর
5: আত
0: মানে হলো আরো, এযাবৎ পেরিয়ে আসা পথ বা সময় বাদে অনাগত রাস্তা বা সময়।
5: কাকারিমাস
0: মানে হলো লাগবে। মূল ক্রিয়া
5: কাকার
0: কথাটির অর্থ সময় বা খরচ লাগা, এবং তারই মাস রূপ এখানে ব্যবহার করা হয়েছে।
6: 20 ফুন কুরাই দেসু,
1: প্রায় 20 মিনিটের মতো।
5: 20 ফুন
0: অর্থ 20 মিনিট, আর
5: くらい
0: মানে হচ্ছে প্রায় বা এর মতো
1: বন্ধুরা শুনে শুনে বলুন
5: どのくらいかかりますか?あとどのくらいかかりますか?
0: এবার ভিন্ন এক দৃশ্যে চলে যাই মনে করুন আপনি কারো কাছে জানতে চেয়েছেন মিউজিয়ামে বাসে যেতে কতক্ষণ লাগবে আর আপনাকে বলা হলো সেখানে হেঁটেই যাওয়া যায় এবার জিজ্ঞেস করুন কতক্ষণ হাঁটতে হবে হাঁটা ক্রিয়াটির জাপানি
5: আরুকু
0: এবং এর মাস রূপ হলো
5: আরুকিমাস
0: তাহলে বলে ফেলুন
7: どのくらい歩きますかどのくらい歩きますか?
0: えばれ、あるしきパーボ。しょもいぼじゃのびぶんのうぱい、あじゃんらしいぼ。
1: あちけすきて、おぺかるしょもいちろ、じゅうごふんくらい、ば、プライ、ぽぬろみにちゃもと、たいな。
0: へん、あじゃぱにて、みにちょちぇ。
5: ふん。
0: じこのしょんかるぽり、えてじゅりでん。じゃもん、ぱちみにちょちぇ。
5: 5分
0: আর 10 মিনিট হলো
5: 10 分
0: খেয়াল করেছেন নিশ্চয়ই 10 এর সঙ্গে যুক্ত হওয়ার সময় 10 আর মিনিট দুটোরই উচ্চারণ বদলে গেছে 10 হলো
5: 10
0: আর মিনিট আলাদা থাকলে হতো
5: হুম
1: প্রতিটি কথা শুনে শুনে বলুন 5 মিনিট
5: 5 分
1: 10 মিনিট
5: 10 分
1: 15 মিনিট
5: 15分
1: 20 মিনিট
5: 20 分
0: এবার ঘন্টা যে কোনো সংখ্যার পরে জুড়ে দিন
5: জিকাং
0: তাহলেই বোঝাবে তত ঘন্টা যেমন 1 ঘন্টা
5: 1 জিকাং
0: অথবা 2 ঘন্টা
5: 2 জিকাং
0: তবে খেয়াল রাখবেন এক্ষেত্রে কয়েকটি সংখ্যার উচ্চারণ কিছুটা বদলে যাবে এগুলো হচ্ছে 4 ঘন্টা
5: 4 জিকাং
0: 7 ঘন্টা
5: 7 জিকাং
0: এবং 9 ঘন্টা
5: 9 জিকাং
0: বুঝতে পেরেছেন তো তাহলে এবার বলুন তো 1 ঘন্টা 30 মিনিট
1: 1 জিকাং সান 10 তাই না দিদি
0: হ্যাঁ ঠিকই বলেছেন কিন্তু বাংলায় যেমন আমরা দেড় আড়াই বা সাড়ে কথাগুলো বলি তেমনি জাপানিতেও
5: 30
0: বা 30 মিনিট না বলে সংক্ষেপে বলতে পারেন
5: হ্যাঁ
0: অর্থাৎ অর্ধেক মানে হলো সাড়ে কাজেই 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা বোঝাতে জাপানিতে সহজেই বলা যায়
5: 1 জিকাং হ্যাঁ
0: এ পর্যায়ে আরো একবার শুনি আজকের স্কিট
2: どのくらい待ちますか
3: 15分くらいです
2: わかりました
4: すごい本物の手裏剣だ
3: あの的に投げてください
4: えい
2: ああ落ちちゃったマイクと一緒にポップカルチャー
1: এবারে মাইকের সঙ্গে পপ কালচার এতে আজ আমরা তুলে ধরব জাপানে বিভিন্ন রকম অভিজ্ঞতা লাভের সুযোগ দেওয়া পর্যটন শিল্পের ধারা সম্পর্কে
0: জাপানে পর্যটক বা দর্শনার্থীদের জন্য এমন বন্দোবস্ত রয়েছে যাতে করে তারা সব রকম কর্মকাণ্ডে অংশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা পেতে পারেন
1: ঠিক যেমনটা আজকের স্কিটেই আমরা লক্ষ্য করেছি যে মাইক আর কাইতো শুরিকেন নিনজা স্টার ছুড়ে মারার অভিজ্ঞতা লাভ করেছে
0: নিনজা বা সামুরাইদের জীবনযাপনের অভিজ্ঞতাও আপনারা জাপানে পেতে পারেন অথবা হয়তো কিমোনো পরার অভিজ্ঞতা আপনি পেতে চাইবেন চা উৎসবে অংশগ্রহণ ফুল সাজানো বা ইকেবানা অথবা জাপানি মিষ্টান্ন তৈরি করার অভিজ্ঞতা আপনি লাভ করতে পারেন আবার কোথাও কোথাও এমন ব্যবস্থাও আছে যে আপনি ভূমিকম্প প্রবল বর্ষণ অগ্নিকাণ্ড এবং সুনামির অভিজ্ঞতাও লাভ করতে পারেন এবং দুর্যোগ প্রস্তুতি সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন
1: বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে আবার কাজের জিনিসও বটে
0: বন্ধুরা কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা জানাবেন কিন্তু
1: আগামী অনুষ্ঠানে সঙ্গে থাকবেন আশা করি
8: NHK World Radio Japan Tokyo